0: हेलो,
1: हेलो,
0: गुड मॉर्निंग।
1: गुड मॉर्निंग सर.
0: तराम नो उच्चरी कॉल तो बिरक सिब
1: सर
0: कनाओ बिरो बनो
1: छमुरो मखा लगाई रही नौ चा
0: सलुंग फम है बिब को
1: छमुरो मखा
0: समुरो
1: लगाई
0: है बिब। ओ ओ समुरो है बिब।
1: हाँ
0: नाइस।
1: ngasai iman abi hai kita khama kana blan hai lo so i phone taw la ga kai mai ni ala ji khot de ha
0: হয় হয়
1: লোক নি মজু ফাওয়ে দুগা চুম বলার মিয়াম কেন ওনা রাগা চুম কেন তো ফাঙ্গা দাও হয়েছি রে হানি আলাই চাই বুঝু শুনুন আই যদ ভাই তারে
0: হয় হয় খাংহৌদন হেক কল বা ফোন ফংচলকপদ নাহাক্তং ওয়াখন দু খাইবম খাংদদন হাইনি আই লাইতে হাইব ওইরম্ব সুয়াই খই ফন খানতোক মিনেরসি মখা তাবদদি দুম ফজব ওয়াফমসিং আদুম থামবিরকনি হাইবগি থাজবদু মিয়ামপুন থামিনসি কারি কারাম বাতাই ওয়াফম থামবিগনি।
1: স্যার এই তো কেন আই যে তারে খুই গি সামলো মাই গে যাই তারে কো
0: হয় হয়
1: লম্বি ঠং নিয়াম নুঙাই যারে আদু বো আই ওই না হাই তারে লম্বি আর পরি যা খুই গি আঙ্গাং ইসকুল গা বা দেই গি ছুটি থাকা কো মতাম যে
0: হয় হয়
1: গাড়ি কান কান থৌ বুঝি আম নুঙাই যে দবা আই তারে
0: হয় হয়
1: শোক ড্রাই বা খালে লও বুদি দম চালে চালে সুম কে তারে আমার লোক লাগতাব আমার পাড়া সুম লাগতাব ওই লোক লাগতো কত যাওয়িন তো গাড়ি লান বঙ্গম দেব কত ইয়াম নাই তো ভাই তারে আইতে জুলা তো কই রাম বুদি আও আই দি তুম লাগ লোক চলে বা
0: হয় হয়
1: আৰু আই আই কি হয় না দি লম্বি ফাৰক বুজি আম নাই যদ্ৰে হাই গাড়ী কান কান থৈ ফত লম্বি ফত নৌ খা ফাৰ আই খালে
0: হয় হয় কানাগুম্ব মিয়ৈ লম্বি কুইন ফটলুদি লম্বি ফনব হাইবিবসু যাবি আদবু সোমগিদমতদি লম্বি ফবসমদ নাই আগাম স্কুল ছুটি থাব আদি মি চলপ খুদংচাদব মায়োকি হাইন থাকবি লোনা আকাশ বাণী ফালগে থরমসি তাবিব মি হাইজব তারে সুসুই সুইদিন ওফমসে লোক মি চিনব জগা আদি স্কুল সরুক জগাসংদি গাড়ি তপন থাকব আইকি মাইকাইদি হাইজরি ইসে মখা তাহামজগে
1: গাড়ি থাকো আইগি গাড়ি মচা থাকি মচা মচা খা বা তানি ফব
0: হয় হয়
1: আইগি আগাম ছুটি থাকি মাপা খিত ব্রেক ফাবি মাই স্পিক তো সুন্দর থাকলো
0: হয় হয়
1: আগে ইচ্ছা ইচ্ছা গাড়ি খেয়ে তো আই নিদ্রে নাইতো
0: হয় হয় মখা তাব আদম গাড়ি থাকবি নাও সুসুই সুইদিন ওফমসে তাবিগা লোক থাকবগ অনথোক হাইবগি